আকাশবাণী চৈচানপুর এফ এম জালেখাত পৈনলি মেঘর চাকি পানি পংখ্যা পাইটি প্রোগ্রাম হি তু জিংকার পাইটি প্রোগ্রাম হুনসে এাই হেতু তে তেং তেং জিংকার ভা তু নিন পাইটি প্রোগ্রাম হুনা গাইলাল মোলোম তে আপান পথেন ফটনা লাগ হেন নাই দিয়ে সাপেন ইন বংকি মহ চিলাই গাই দিয়ে

আকাশবাণী জুরচানপুর আহং কিপন খ্যাংনা এফ এম মেগাহার্জ আলেখাত পয়লিয়া কিপানহি তুনি নিঙানি জুন সোম লেখাত সাং নিলে সোম নিলে গুক হুনসে নি না নি তাকলাম দাগ নিলে মিনিট সোম গা গিয়া তাকিন তো কিতন ইন প্রোগ্রাম পাতাহিতা গাই খেতু তে নভে কুনি তাকলাম ফা তুনি কিজাত দিং দান পন্না কাহনে দিং দাগ থমং গিন চ্যাং ইন ভিভিড বার্তি ইংাই খেদিং দাঙ্গাই ইন সিমতে কম্পাওয়া পুপালা মিনথং লেলোমতে পান ইংাই খেদিং দাঙালে মিট সোম লেঙাই ইন লিন্দা গংমে লেলোমতে কিপান পাথিয়ান পানালা কাবুই কম্পাওয়া ইংাই খেদিং দাঙালে কেমিন পাইটে প্রোগ্রাম কিপান দিঙা হিয়াই হুনা এস লাল ব্যাংমান লেলোমতে পান লতলেং ইংাই খেদিং ডিগনিটি অফ ওয়ার্কস চি থুপি জাঙা তি তুনথিয়ান লালা পান্থুগেন ইংাই খেদিং দাগু গেন মার প্রোগ্রাম কি পানদিঙা হিয়াই হুনা বেথেল লাল সাং লিন ইন বোন লেলোমতিয়া পান লতলেং অম দিঙা নিউমোনিয়া কোজে সিমটমস এন্ড ট্রিটমেন্ট চি থুপি জাঙা ডক্টর ইমানুয়েল রিলঙুর খুম সানাতে আপানথুগেন ইংাই খেদিং দাগুক লেকিমিন থারু প্রোগ্রাম কি পানদিঙা হিয়াই হুনা থাংজাহাও সিং সোন লেলোমতিয়া পান লতলেং আহুম থাকু কিখা আখ্যাং নামা সাপেন দিং ইন ইংাই খেদিং দাকসাগি ইনফার্ম ইন হোম প্রোগ্রাম অম দিঙা হিয়াই হুনা লিন্দা বিয়াকলুন লেলোমতিয়া পান লতলেং ইংাই খেদিঙা proprietor of IV blue nei tu le chingai nem holim na ingai khiding daksagi le akimin manipuria thu thak lakhom imphala pan lakson ingai khidinga daksagi damin somli lenga in

আকাশবাণী জয়চানপুর জিংজিয়াং ইন জিংকার দাগুলিম পাইটে প্রোগ্রাম হন আসারন নিয়াঙ্গিয়াল চিংতম্বিং আপাল তোলে ইংাইহে দিং তো না দাগু কিন তো কিতন ইন তুনে দিঙা পাইটে প্রোগ্রাম হুন্সে আবে তাকমানিন গাইহে তু তে টেং টেং নবে কুন মাংফা